আকাশবাণী চু চানপুর এফ এম জালেখাত পয়েন্টলি মেঘাহার চাপানহি পংখিয়া বাইটি প্রোগ্রাম হি দুই জুলাই নি সঙ্গে কুমসং ইসম নি লগু সেপনন নি জিং সংদা গুলকি মগিন তোকি তো না দুনিয়া দি গা ইহুনসে বাইটি প্রোগ্রাম পাত আহি মাসা গা হেতু তে না ফেকুন জিং কাল ফা ওলে তু জিং না পুমসন লাল সাম তেলে আলোম তে আপনি না লতোয়াল লিং ইংাই দিং আমাউতি আপনা ইংাই হিয়াক মাসাক পেন দিং আহিলে চিয়াম পেল চি আহি ইনাই দিং

আকাশবাণী চুরচাঁদপুর এফ এম যা লেখাত পড়লি মেঘর চাকি পান হংকি পংখে আহি তুনে তাকলাম দাঙনিলে মিনি সোম গালে ইয়াদা কিন্তু কেতনিন তুনে দিন আহন সে হন না হিতা মাসে পেনিন গাই হেতু তে তেং তেং তাকলাম ফা ডাকথুমুঙ্গিং চুয়াঙ্গিন মুম্বাই পান লাকসন বিবিধ ভারতী হুন সে ইংাই হিদিঙা দাগলিলে মিনি সোম গালে গাই না প্রোগ্রাম সামারি তো আহুনা তু জান ডাক সোম তান ইকিজত দিং দান তাং পি তে পান হিয়াত না হুন ওম দিঙা ডাক লিলে মিনি সোম গালে গাইন হয় মানা ডাক গাউঙ্গিং চুয়াঙ্গিন পাইটে কম্পাও আহুন সে হুনা এস আসন কমলে লোম দে আপন পো পালা ইংাই হিদিঙা ডাক গালে মিনি সোম লে গাই না সিমতে কম্পাউন রেবিকা লরিন পুইলে লোম তে পান পথিয়ান ফানালা আই হিয়াইনা দাঙালে কিমিন নেমথাং পুইলে লোম তে পান পোপালা ইংাই হিদিং তুনা ডাক থুমুঙ্গিং ডিং টকিতনিন মুম্বাই পানালাক সোন রিলে হুনসে বিবিধ ভারতী হুনসে ইংাই হিদিং

আকাশবাণী চৈচানপুর দাগলিলে মিনি সোম গালে আগিন তকিতনিন তু জা নি হুন জাতদিং দান তাং পি তে পনহেট নাই নিদিং দাঙ্গিং চিয়াং কম কম্পাউ ইন এস আসম কম লোম ত্যাপান পু পালা ইংাই হিদিং দাঙালে মিনিট সোম লিঙাইন সিমতে কম্পাউ ইন রেবেকা লিন পুই লোম ত্যাপানি না পথিয়ান ফান হেন নাই নিদিং দাঙালে কিমিন পাইটে কম্পাউ হুন সে হুনা নেমথং পুই লোম ত্যাপান পো পালা ইংাই দিং দাগুকিন মার কম্পাউ আহুন সে হুনা পেং পেলে বেন ত্যাপানি না লর রিট সুং সনতে ইনামাকাই পো পালা ইনা ইনাই দিং দাগুলে কিমিন থারু কম্পাউ আহুন সে হুনা দেম হোজাং লোম ত্যাপান পো পালা ইংাই দিং দাকসগি ইন ইন্ডিয়ান লোটে নু মার কম্পাউ ইন কামিলু সিংসনি কম্পাইল হুন সে আল থাকুং লোম ত্যাপান লতাল লিং বানা হৌলিম না ইন্টারভিউ না কার্টিভেশন অন ব্রোম উইথ লাল চোসাং এন মালসোম কিম হে আপানি না কার্টিভেশন অফ ব্রোম চিটুপি পানসানিন হুন সে ইংাই হিদিং দাকসগি লি কিমিন ইম্ফল আপনা লাকসোন মণিপুরি কম্পাউ ইন হুতক লাকোম ইংাই হিদিং ডাকসগি লিমিনসোম লিলিঙাই দামথেনলাম তো কিসাই হেলথ প্রোগ্রাম হুনা পাইটি কম্পাউ ইন ভাইটামিন সি ডিফিসিয়েন্সি চিটুপি পানসানিন নিয়াহুই চিং আপানিন থুগিয়েন না ইংাই হিদিং ডাকসগি লিমিনসোম।

আকাশনি চৈচান পটুনা ডাকসাগি আগিন তো কিতনি নিনি তেল লউতেন হুনা কামিলুন সিংসনি না কম্পাইল থাঙ্কুং লম তে আপান লাতোয়াল লিং বানা কার্টিভেশন অন প্রম উইথ চিথপি পানসানিন লালছুং লেমাল সোম কি মাহুলিম নাইঙ্গাই হিদিন।

0: আকাশবাণী চিরচানপুর তুনা দাগেলে মিনি সোম আগিন থেকে তুন ইন ট্রাভেল ল খুন আমার কম্পাউন ডক্টর লালদে না আপান আমার এক্সপিরিয়েন্স লাইফ এক্সপিরিয়েন্স জার্নি চি তুপি পানসানিন লালুন সাং সুংতে তো হৌলিম না এপিসোড গুপ না ইংাই হেদিং তো পেন আকাশবাণী চিরচানপুর স্টেশন আদিঙা হংকি খা হেন মাসাক পেন না লিং আহি ইনাঙাই দিং
1: আকাশবাণী চরচানপুর এফ এম মেঘা জালে পাখাত পয়েন্ট পালি মঙ্গা হুইনসু শ্রিং নুন খোল জিন হুন বে ট্রেভেলক প্রোগ্রাম আনি শ্রিং নুন খোল জিন হুন বে লাই তু হাই পৌ পৌ ইন্দ্রেং ইন চিবাই তু তা ট্রুমা শ্রিং নুন খোল জিন হুন বে আহিন ডাক্তর লালদেনা আশ্রিং নুন ইনজিন নলাম পুয়া আথিল তুক হাই চুংচাঙা আমালে হৌলিম না থে রুক না এঙাই থাকদিনি অলে তুহিন লাই থাঙা লাইটিউ
2: লন্ডন খপুই হ্যাং লুং চুং

0: আকাশবাণী জয় চাঁদপুর ডাকওয়াল একই মঙ্গিং তো কিতন ইন মুম্বাই পান্না লাকসন বিবিদ ভারতী হুনসে গাই খেদিং
1: ইয়ে হ্যায় বিবিদ ভারতী আজ কে ফনকার কার্যক্রম আপ সুনেঙ্গে কুছ হি পলক কে বাদ।